0: আমার তেই খুনে এলা ফাদে দেখু আরে নে আইসুক বা সেলফ হেল্প গ্রুপ আর্টিজেন্স ইউথ সংচান দে দেঙা আলাব রিনে সঙ্গিন মো তে খুনে এলা বিফালিন দুঃখ নামসাই গে এম এল এ চৌজিং নু নামচম মিও নামসাই ল ইন্ডাস্ট্রিয়াল পার্ক ফর ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ মিল্ক কঙা অঙ্কর লকাকর গেন কুবলা বিপাদকু সি ভিজনারি লিডারশিপ না চিফ মিনিস্টার পেমা খান্ডু গে আলরং বে রিগে নাম লখং বলা ডিপুটি চিফ মিনিস্টার চোনামেন বেনিগে না আলরং বে রিগে সঙ্গে নাম লখং বে সকেনে নঙা মুলক দপুনালা বিপাদকু সো কোচিং বে এমএলএ নেমি প্রগতি ফদ ইয়াত্রা নাম গুনি নামসাই টাউন লো অঙ্কর গলা কলা ডিগনি খুবলা বিপাদকু সো আলো লো জান সেবা গ আনিং নিংরিম গা নিং গুব কা রিগেশন গে কোনাম পলে লো পার্টি গ কার্যকর্তাস দে দঙ্গ সোবাম নালা কলা ডিগনি খুবলা বিপাদকু লঙ্গু নেব সাব জুনিয়র স্টেট র্যাঙ্কিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2026 মুয়ুলক খেলো ইন্ডিয়া ইন্ডোর স্টেডিয়াম ব্যাডমিন্টন স্টেডিয়াম ইটানগর লিকসুরাব গেন খুব এলা বিপাদকু সো টুর্নামেন্ট সম ক্যাপিটাল কমপ্লেক্স ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অরুণাচল প্রদেশ স্টেট ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন লেখিনগুব গিয়ে খুলা সো অরুণাচল প্রদেশ ল চানগুলা আখিন ডিস্ট্রিক্টগুলো লঙ্গুলা চানকানগুলা আপি প্লেয়ার্স গুনে সো কমজালা খুলা চানকানগুলা আখিন ইভেন্টস লেখিনব রিক সুতগদ খুলা বিপালিন দুঃখ অরুণাচলি আর্টিস্ট তুমি তাকি নেলা ডোমিন কারবাক বঞ্জা সঙ্গীত নাটক একাডেমি আমেন গো জিলিন লাকুলা রিগঞ্জ খুব এলা ফালিন দুঃখ সৌইনি আতে পা গে খুলা চিফ মিনিস্টার পেমা খান্ডু নিমগে সোশ্যাল মিডিয়া পোস্ট লো মেপা খুনাম তুমি রুমি তাকি নিলা ডোমিন কারবাক বলনি সেকেন্ড উস্তাদ বিসমল মিলা খান গুবা পুরস্কার পুরস্কার পালিন কুনাম সুম আলো রংব মংদুকু দালা পালিন দুকু স্পেশাল ইন্টেনসিভ রিভিজন এস আই আর পেজ থ্রি এক্সারসাইজ অফিসিয়ালি তওয়াং লো ময়ূল করে রাব গেগে খুবলা বিপালিন দুকু বুথ লেভেল অফিসিয়ালস বিএ লো দে নাম নাম লো অঙ্কর লাখুলা ভোটার লিস্ট আমিন লিগ লিগ কর লাখুলা রেরাব গঞ্জ খুব এলা বিপালিন দুঃখ মেট্রোলজিক্যাল সেন্টার ইটানগর লোক বিফা খুনাম অরুণাচল প্রদেশ গে চানগুলা আখিন ডিস্ট্রিক্ট গুলো নিদং ওকিন ফকে এলা ইয়েলো এলার্ট গু কাতাম ফুলা বিফা দুঃখ সো গে ডিস্ট্রিক্ট দে দল মো কুনালো দগুম দরিয়াক অংতকলা নিদং আচ্ছালব হলকতে দুলা বিপালিন দুঃখ স্রুগ তাগেন গাম্ব ইনিং বেন্তাম সংকা হব
1: শ্রোতা অভি আপ সুন রহে থে তাগেন ভাষা মে সমাচার ইয়ে আকাশবাণী ইটানগর কা রুন এফএম 103.1 মেগাহার্টজ হে দোস্তো আব ওয়াক্ত হে আপকো লে জানে কা আগলে কার্যক্রম কি ওর আগলা কার্যক্রম পেশ হে সদাবহার লেকিন উসসে পহলে সুন লেতে হে ইয়ে এক বেহতরিন গীত জিসকা নাম হে জিন্দগী এক সফর এক হ্যা সুহানা আর ইয়ে অন্দাজ ফিল্ম সে হ্যাঁ জো কি 1971 মে রিলিজ হুয়া থা

মাইক্রো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইসেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া খাওকায়াও লং নাই তার রাইজিং এন্ড অ্যাসেলারেটিং MSME পারফরমেন্স স্কিম মাই হিট মা নাই মিনিস্ট্রি খাও তং চাই হলুং মঞ্চ ফং ডিপার্টমেন্ট এন্ড ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশ সেন্টার ফর কালচারেল রিসার্চ এন্ড ডকুমেন্টেশন ডিপার্টমেন্ট অফ মাস কমিউনিকেশন রাজীব গান্ধী ইউনিভার্সিটি খানসাম পার্টনার ইনস্টিটিউশনস খাওতং মং মাই চাহং আউতং ইভেন্ট নাই ইউ পেচুম কয়াও MLA নামসাই চাউ জিংনু নামসুম ওয়ান মঙ্গা নি আন ইন্ডাস্ট্রিয়াল পার্ক চাহং ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ নিয়া নামসাই মাই তাক আউতং মানে মাই কতাই নুলাম কয়াও খানসাম আমু আনপিন গান হিট গান নাই খাও নুলাম কয়াও ন সোশ্যাল মিডিয়া পোস্ট আনলং মাই MLA মঞ্চ ওয়ামা প্রজেক্ট ফান্নাই আন আউখনি ইন্ডাস্ট্রি আন কুন মান খাওমাই হ আমু আন কুন হিট হৈনা খাওমাই ক হাং চয় খানসাম লং নাই খাও লপে পিংয়া চিফ মিনিস্টার পেমা খান্ডুাই ডিপুটি চিফ মিনিস্টার চৌনাম এন নাম মঞ্চ ন প্রগতি পথ যাত্রা নিয়া নামসাই টাউন মেগো লুইতং মন্ডল প্রেসিডেন্স গাই ডেডিকেটেড পার্টি কার্যকর্তাস খাওসি পিউয়া জন সেবা থমা সুপসং পি কয়াও মঙ্গা খেলো ইন্ডিয়া ইনডোর ব্যাডমিন্টন স্টেডিয়াম ইটানগর মাই ফোর্থ সাব জুনিয়র স্টেট র্যাঙ্কিং ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2026 নাই কয়াও টুর্নামেন্ট নাই ক্যাপিটাল কমপ্লেক্স ব্যাডমিন্টন এসোসিয়েশন খাও তল অরুণাচল স্টেট ব্যাডমিন্টন এসোসিয়েশন মাই অতং কয়াও ন চ্যাম্পিয়নশিপ নাই মাই চেলা সাউথ ইট আন লুক অরুণাচল প্রদেশ লখা প্লেয়ার্স পাক চিৎসব সি কু ন ইভেন্ট সিপ ইট আন মাই তাকিং কনমায়াও ন টুর্নামেন্ট নাই মাই পুতু খান সংপা পেটসেপ চেট কু খাচি আউ কয়াও খানসাম সংপা চেটসেপ হু ম্যাচ ন টুর্নামেন্ট নাই মাই তাক আউ তু মায়াও গভর্নমেন্ট ITI পাঙ্গিন মাই ফিনিশিং কোর্স প্রোগ্রাম 2026 নাই লুক মঙ্গা কুমা কয়াও মাই লাখা খাওমাই ট্রেনিং অ্যান্ড সন স্কিল চাহং নাই আমু গাই সন হিট লঙ্কা মাখাই তাক সন ইয়াও কোর্স নাই নুন জুন তু সিপ কৌয়ান তাক আউতং নামহ প্রোগ্রাম নাই ডিপার্টমেন্ট অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রিনারশিপ গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশ খাও আউতং কয়াও হ চাহং মানে হখাম তু খাইনাই নামহ মানে মুই খাম মাই মু খাম লুকচাও সন খাম মঙ্গাং মাই হানাই থম খাদা

0: हेलो फरमाइश।
1: हेलो सर, नमस्कार।
0: नमस्कार, हेलो फरमाइश कार्यक्रम ईटानगर में बहुत बहुत स्वागत है
1: जी। सर हम जनाबी असम जुना मिसा की तरफ बिमल बसुमतारी कोई आसे सर।
0: जी बिमल बसुमतारी जी, कॉल करा कारणे बहुत बहुत धन्यवाद। आरो केने को आसे आपना तात
1: बतर ভাল ইফালে
0: বতর ভাল না ইতিয়া ওকে হয় হয়
1: স্যার আমার এটা রাতি তো বরখন করেছিল সে অলগ বলেছে।
0: আচ্ছা আচ্ছা ওকে
1: স্যার মো কই মিল গিয়ার
0: কই মিল গিয়ার ফিল্মর টাইটেল সঙ্গে শুনিব আপনি? ওকে ঠিক আছে ঠিক আছে শুনাম। আর কাক কাক ডেডিকেট করব
1: স্যার? আছে আমার রেডিও স্যার, আছে আমার অমর বসুন্ধরে ফাইকন মিন্দা, রমেশ পত্র, রমেশ প্রজাপতি, ধরমবীর, যোগেন্দ্র অংটি, আর লগতে আছে আমার চন্দ্রকান্ত টাই, বিনীত গগৈ, অজিত কুমার শর্মা, শিবা লোহার, আর আছে আমার অন্দিয়া গগৈ, আর আছে অদিত রাভা, সুনীল রাভা, রাগে রাভা, এলক রাভা, সুন্দর রাভা, সকলে স্যার আর আপনাকে স্যার।
0: ओके तो विमल जी कॉल करने के लिए बहुत बहुत धन्यवाद। सुनते हैं आपके पसंद का गाना कोई मिल गया फिल्म से। ओके नमस्कार।